0: আছে আবরুতে খোটে দিনদরে ছাওয়াছর করা সরনি মাত তোরা আচ্ছা থামি যাইস তোর গামা দুরস তাই তোর ভাগা দুরি হুসকর লাগি তোরা
1: আর যারা হুসকর লাগাল আমি কাই তোতে সাউকারিতে দেনা লাগত নাই আমচা মাইবাপ জনতা জনার্দন আহে আর তোচ আজ খরা খোটাচা নিকাল দেনার আহে काय मायबाप
2: हां हां खरा आहे ओबडा